দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:05, 10:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ১১:05 শুনবেন FM উজ্জয়িনীর কবর অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আমার চোখে আকাশবাণী শুনবেন 2:15, এতে শুনবেন প্রাক্তন শিক্ষক হারাধন মজুমদারের কিছু কথা। আমি নারী অনুষ্ঠানটি শুনবেন 2:30, এতে আজ শুনবেন বিলুনিয়া রামঠাকুর পাড়ার অন্তরা মজুমদারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুবর্ণা সাহা। বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন 3:05। 5:10 শুনবেন অবকাশ রঞ্জনীতে পুরনো হিন্দি ছায়াছবির গান। 5:45 শুনবেন লোকগীতি। ককবরক অনুষ্ঠান শুনবেন 6টায়। আজ শুনবেন ককবরক নাটক রাং, রচনায় নন্দকুমার দেববর্মা। খেতে খামার অনুষ্ঠান শুনবেন 6:30। আজকের নাটকের বিষয় কিচেন গার্ডেন বা শখের বাগান, পরিবেশনায় শিবুপাল ও তার দল। 7:05 শুনবেন পদ্মাপুরাণে মনসামঙ্গলের গান। বিষয় সনকার ক্রন্দন শ্রবণে চন্দ্রধরের স্ত্রীর গৃহে প্রবেশ এবং বিপুলাকে দর্শন, পরিবেশনায় অর্ণবী দেবনাথ ও তার দল।

লাইভ টক শো রবিবারের আড্ডা শুনবেন রাত 8:05। রাত 9:00 শুনবেন বাংলা নাটক সংক্রান্তি, রচনায় বুধদেব বসু। হারানো দিনের গান শুনবেন রাত 10:00। 10:30 আমাদের আজকের অধিবেশনের পরিসমাপ্তি। শুনলেন অনুষ্ঠান সূচি।

আজ সকাল অনুষ্ঠানে প্রথমে জানব ইতিহাসের পাতায় কিছু বিশিষ্ট ব্যক্তির জন্ম মৃত্যু নিয়ে। প্রখ্যাত মার্কিন পপ সঙ্গীত শিল্পী ম্যাডোনা জন্মগ্রহণ করেন 1958 সালের 16 আগস্ট। 1962 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড সঙ্গীত শিল্পী ও গিটারিস্ট আয়ুব বাচ্চু। অরবিন্দ কেজরিওয়াল, ভারতীয় রাজনীতিবিদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী, জন্মগ্রহণ করেন 1900

ছোটি সালের আজকের দিনে ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান জন্মগ্রহণ করেন 1970 সালের 16ই আগস্ট। ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক ও ধর্মগুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মৃত্যুবরণ করেন 1886 সালের আজকের দিনে। এলভিস প্রিসলি, যিনি ছিলেন প্রখ্যাত মার্কিন রক অ্যান্ড রোল সঙ্গীত শিল্পী, তিনি মারা যান 1977 সালের 16ই আগস্ট। বিখ্যাত মার্কিন বেসবল খেলোয়াড় বব রুথ মারা যান 1948 সালের আজকের দিনে। 2018 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ অটল বিহারী বাজপেয়ী। আজকের দিনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী। 1946 সালের আজকের দিনে মুসলিম লীগের ডাকে ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয়, যার ফলে কলকাতায় ভয়াবহ দাঙ্গা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সংঘটিত হয়। 1960 সালের আজকের দিনে সাইপ্রাস ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। 2008 সালের 16ই আগস্ট বেইজিং অলিম্পিকে 100 মিটার দৌড়ে 9.69 সেকেন্ডে বিশ্ব রেকর্ড করেন উসাউন বোল্ট।

আজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ দিবস। আজ আমাদের মন ভারাক্রান্ত নয়, বরং এক অপার শান্তিতে পূর্ণ। কারণ আজ আমরা স্মরণ করব এমন এক মহামানবকে যিনি কোনো বইয়ের পাতা থেকে জ্ঞান আহরণ করেননি, বরং নিজের জীবন দিয়েই সত্যকে উপলব্ধি করিয়েছিলেন। 1836 সালের 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক সাধারণ দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল গদাধর চট্টোপাধ্যায়ের। কে জানত, কামারপুকুরের ধুলিমুলির মাঠে বেড়ে ওঠা এই সহজ সরল খোকাটি একদিন সমগ্র বিশ্বকে আলোর পথ দেখাবেন। ডাক্তেশ্বর কালী মন্দিরের পূজারী হিসেবে যার জীবন শুরু হয়েছিল, তিনি হয়ে উঠবেন সমস্ত সাধক এবং ধর্মানুষীদের এক অনন্য আশ্রয়স্থল। তার কথা বলার ভঙ্গি ছিল জাদুকরী, কোনো জটিল দর্শনের চকচকি নয়, অতি সাধারণ জীবনের সহজ দৃষ্টান্ত। ফুল ফল নদী কিংবা জেলের জীবন থেকে নেয়া ছোট ছোট গল্পের মাধ্যমে তিনি বেদান্তের কঠিন তত্ত্ব বুঝিয়ে দিতেন। তিনি বলতেন, যত মত তত পদ, অর্থাৎ জলাশয়ের বিভিন্ন ঘাট থেকে যেমন জল পান করা যায়, যার ডাকার নাম যেমন আলাদা হতে পারে, তেমনি সব ধর্মই এক পরম ঈশ্বরের দিকেই নিয়ে যায়। ধর্মের সীমানা পেরিয়ে তিনি দেখিয়েছেন মানবতার আসল রূপ। তিনি তো শুধু নিজে

সাধনা করেননি, জারিয়ে দিয়েছেন এক প্রজ্ঞার দীপশিখা, তাঁরই মানস সন্তান নরেন্দ্রনাথ, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে গোটা বিশ্বে ভারতের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বলতেন, তাঁর গুরুর এক ফোঁটা কৃপাও পাহাড় সমশক্তি যোগাতে পারে। 1886 সালের 16ই আগস্ট এই নশ্বর পৃথিবী ছেড়ে তিনি মহাপ্রয়াণে চলে যান, কিন্তু রেখে যান তাঁর অমৃতবাণী, যা লিপিবদ্ধ আছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে।

এখন জানব মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে নিয়ে কিছু কথা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ছিল দেশপ্রেম ও আত্মত্যাগের এক অসাধারণ গাথা, যেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন, জার্মান ও জাপানের সাহায্য নেওয়া এবং আজাদ হিন্দ রেডিও প্রতিষ্ঠা ছিল তার অজানা ও কম আলোচিত অধ্যায়, যা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার এক মরিয়া প্রয়াস ছিল এবং তার দিল্লি চলো ডাক আজও অনুপ্রেরণা যোগায়, যদিও তার অন্তর্ধান রহস্য আজও অমীমাংসিত। 1940-এর দশকে বার্লিনে তিনি ফ্রি ইন্ডিয়া সেন্টার ও আজাদ হিন্দ রেডিও প্রতিষ্ঠা করেন এবং রেডিওর মাধ্যমে ভারতে স্বাধীনতা সংগ্রামীদের বার্তা পৌঁছে দিতেন, যা ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে জার্মানি ও জাপানের মতো বিদেশি শক্তির সাহায্য নেয়া তার দূরদর্শী রাজনৈতিক চাল ছিল, যা সেই সময়ে অনেকের কাছেই অজানা ছিল। তিনি শুধু ভারতীয়দের নিয়েই নয়, জাপানি সৈন্য এবং অন্যান্য যুদ্ধবন্দীদের নিয়েও বিশাল আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, যা ভারতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। 1942 সালে দিল্লি চলো স্লোগান দিয়ে তিনি ব্রিটিশদের সরাসরি চ্যালেঞ্জ জানান এবং আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের দিয়ে ভারতের দিকে অগ্রসর হওয়ার ডাক দেন, যা ছিল এক দুঃসাহসিক পদক্ষেপ। কংগ্রেসের অভ্যন্তরে মতপার্থক্য এবং আপোষ না করার নীতির কারণে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন, যা ছিল তার বিপ্লবী ভাবনারই প্রতিফলন। 1945 সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তার রহস্যজনক অন্তর্ধান আজও এক বিরাট প্রশ্নচিহ্ন, যা ভারতের ইতিহাসে এক অমীমাংসিত অধ্যায়। নেতাজির এই সমস্ত কর্মকাণ্ড তাকে শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নয়, বরং একজন কিংবদন্তী নেতার পরিণত করেছিল, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক সোনালী অধ্যায় হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

আজ সকাল অনুষ্ঠানে এখন শুনব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পূর্বাদাম।

অনুষ্ঠানে এখন জানব মৎস্যাসন নিয়ে কিছু কথা। মৎস্যাসন, এটি একটি পুরনো যোগিক আসন। এই আসনের চূড়ান্ত ভঙ্গিটি একটি মাছের মতো, তাই একে মাছের ভঙ্গিও বলা হয়। এই মাছের ভঙ্গি শিথিলীকরণ ভঙ্গি, যা শরীর ও মনকে শান্ত করে এবং যা পিঠের উপরের অংশ ও ঘাড়ের জন্য ভালো। এই আসনের অনেক উপকারিতা রয়েছে, যেমন এই আসন মানসিক চাপ ও উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করে, কাঁধের সমস্যা দূর করে, বুকের গঠন সুন্দর করে। নতুন অবস্থায় মাছের ভঙ্গিতে এই আসনটি করা যেতে পারে। যাদের পিঠে হালকা ব্যথা আছে তারাও এটি করতে পারেন। যারা গলা, কাঁধ ও বুকের গঠন সুন্দর করতে চান এবং নমনীয় করতে চান,

তারাও এই আসনটি করতে পারেন। কিশোর ও মধ্যবয়সীরা এই আসনটি করতে পারে। যাদের শরীরের গঠন মোটা তারাও কিন্তু এই আসনটি করতে পারে। তবে যাদের ঘাড় ও পিঠের গুরুতর সমস্যা আছে তাদের এই আসন করা উচিত হবে না। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরও এই আসন এড়িয়ে যেতে হবে। গর্ভবতী মহিলাদের এই আসন করা উচিত নয়। তাছাড়া যাদের হারনিয়া আছে তারাও এই আসন করা থেকে দূরে থাকবেন। এই আসন করার কিছু নিয়ম মেনে এবং সাবধানতা অবলম্বন করে এটি করতে হবে। প্রথম, প্রস্তুতিমূলক ভঙ্গি করতে হবে। সমান ও নরম জায়গায় মাদুর পেতে শুয়ে পড়তে হবে। পাদুটুকে সোজা এবং প্রসারিত করে পিঠের উপর শুয়ে পড়তে হবে এবং পাগুলোকে গুটিয়ে নিয়ে বাহুগুলোকে শরীরের পাশে বাঁকিয়ে রাখতে হবে। এরপর মাথাটাকে পিছন দিকে বাঁকিয়ে নিয়ে হাতের কনুইগুলি শক্তভাবে মেঝেতে স্পর্শ করাতে হবে। গভীর শ্বাস নিতে হবে এবং কাঁধের ব্লেডের মাঝখান থেকে বুক উপরের দিকে তুলে নিতে হবে এবং উপরের পিঠে একটি খিলান তৈরি করতে হবে। মাথাটিকে নিচে এমনভাবে কাত করতে হবে যেন মাথার মুকুট অংশটি মাটি স্পর্শ করে। এবার উরু দুটি দিয়ে মেঝেতে চাপ দিতে হবে। আলতো করে এবং গভীরভাবে শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে। এই আসনের উপকারিতার কথা বলে কিন্তু শেষ করা যাবে না। এটি ফুসফুসের ক্ষমতা উন্নত করে, কারণ এটি বুক খুলতে সাহায্য করে। এটি শরীরের সামনের পেশিকে শক্তিশালী করে। এই আসন ফুসফুসে রক্ত সঞ্চালন উন্নত করে এবং অক্সিজেন গ্রহণ বাড়াতে সহায়তা করে। এইভাবে এই আসন ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে তোলে। যদি কোনো লোক হজম সমস্যায় ভোগে তবে তিনি এই আসনটি করতে পারে, কারণ এটি পেটের পেশিগুলিতে একটি মৃদু মেসেজ এবং পেটে একটি হালকা প্রসারণের সৃষ্টি করে। আধ্যাত্মিকভাবে এই আসন গলাচক্রকে সক্রিয় করে, যা যোগাযোগ এবং আত্মপ্রকাশকে উন্নত করে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি উপকারী আসন। এই ভঙ্গিটি অগ্নাশয়কে সক্রিয় করে, যা ইনসুলিন মুক্ত করতে এবং ক্রমবর্ধমান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি অগ্নাশয়ে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়াতে সহায়তা করে। এই ভঙ্গিটি বুকের এলাকায় কোলেস্টেরল জমাতে দেয় না এবং চর্বি কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখার চেষ্টা করে। এখন আমাদের বরিষ্ঠ নাগরিকদের জন্য কিছু স্বাস্থ্যবার্তা। ৬০ বছর

বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের সুস্থ ও সক্রিয় রাখতে কিছু বিশেষ স্বাস্থ্য টিপস মেনে চলা উচিত, যেমন পেশি ও শক্তি বজায় রাখতে মাছ, ডিম, ডাল এবং দুগ্ধজাতীয় খাবার নিয়মিত খাওয়া উচিত, হজম শক্তি ভালো রাখতে এবং কোষ্ঠকাঠিন্য এড়াতে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং ওটস জাতীয় খাবার খেতে হবে, হাড়ের জন্য দুধ, পনির, দই এবং পাতাযুক্ত শাক খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, অতিরিক্ত লবণ, চিনি, প্রসেসড ফুড এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে, প্রতিদিন হালকা ব্যায়াম বা ঘরের মধ্যে হাঁটাচলা করতে হবে যা শরীরকে চনমনে রাখবে, গাঁটের ব্যথা কমাতে এবং শরীর সচল রাখতে হালকা যোগব্যায়াম করতে হবে, বার্ধক্যে তৃষ্ণা কম পায় তবুও নিয়মিত জল পান করে শরীর হাইড্রেটেড রাখতে হবে, একাকিত্ব বা হতাশা দূর করতে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে হবে, বই পড়তে হবে এবং নিজের শখের কাজ করতে হবে, প্রেসার, সুগার ও হার্টের নিয়মিত পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে, শীতকালে হালকা গরম জল দিয়ে স্নান করতে হবে, ত্বকের রুক্ষতা এড়াতে ভালো তেল বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, সকালে হালকা গরম জল, ভেজানো কাঠবাদাম ও আখরোট খাওয়া যেতে পারে, রাতে অল্প পরিমাণ ভাত বা রুটি, পাতলা ডাল, সবজি বা মাছের ঝোল খেলে ভালো হয়, যে কোনো নতুন ডায়েট বা ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আজ সকালে আজ এ পর্যন্তই, আবার কথা হবে কাল সকালে। আকাশবাণী বিরোনিয়া, একটু পরেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ও পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গলপেট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী রাজস্থানের আলওয়ারে বিভিন্ন সমবায় সমিতির একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প

0: প্রকল্পের সূচনা করবেন। জিম্বাবুয়ের কারিবারাদে নৌকা ডুবিতে 72 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে 68 শিশু। টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 8 উইকেট ও 288 রান হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উদ্দীপনা ও নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই সময়কালে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় 4 গুণ, খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন প্রায় 5 গুণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচ উৎপাদন 21 গুণ এবং মোবাইল ফোন উৎপাদন 33 গুণ বৃদ্ধি পেয়েছে। সব রাজনৈতিক দলের কাছে তার আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান।
1: জল্দ সে জল্দ হমারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে, ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माता और बहनों को हक दीजिए।
0: স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বারেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরো শক্তিশালী করতে তাঁরা একযোগে কাজ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজিও শুভেচ্ছা পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোনকে অতিক্রম করে এই রিলে শেষ হয়। ফিজিতে ভারতীয় হাই কমিশনের থেকে শুরু হওয়া ধারাবাহিক এই যাত্রাপথটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার চেতনাকে বহন করেছে এবং বিশ্বজুড়ে ভারতীয় ও ভারতের বন্ধুদের একত্রিত করেছে। স্যান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ধারাবাহিক যাত্রা শেষ হয়। প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই আয়োজনে সামিল হন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রীয় পর্যায়ের এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনী আজ থেকে শুরু হবে, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। দর্শকরা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে উদ্যানে ঘুরতে পারবেন। প্রতি সোমবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য উদ্যান বন্ধ থাকবে, তবে বিকেল 5টার পর আর সেখানে ঢোকা যাবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গলপট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গলপট্টুর এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইয়ে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গণেশনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন। এছাড়াও চেন্নাইতে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে রামাগোপালনের লেখার ওপর ভিত্তি করে রচিত ইকোজ অফ আ ন্যাশনালিস্ট মাইন্ড বইটি প্রকাশনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে সারস ডেয়ারি কমপ্লেক্সের একটি নতুন

কারখানার শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল শিলান্যাস এবং উদ্বোধন করা হবে। পাশাপাশি রোজগার উৎসবে 10,500 জনের বেশি নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অমিত শাহ নতুন কেন্দ্রীয় সমবায় ব্যাংক গঠনের কথাও আজ ঘোষণা করবেন এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ জুন মাসের ইউজিসি নেট, সিএসআইআর নেট, আইসিআর অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, এই সাময়িক উত্তরপত্রগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যদিও পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএর আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফাস্ট ডিএস বা ক্ষুদ্র

সরকার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না তাদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল রিয়া নিউজ কলকাতাতে। জিম্বাবুয়ের ক্যারিবা হ্রদে নৌকাডুবির ঘটনায় 72 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে 18টি শিশু রয়েছে। মঙ্গলবার ক্যারিবা শহর থেকে জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মৎস্যজীবীদের জনপদের দিকে যাওয়ার সময় প্রবল ঢেউয়ের তোড়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা ফেরিটি উল্টে যায়। একটি সূত্র জানিয়েছে 90 জন যাত্রী বহনের ক্ষমতা থাকা সত্ত্বেও পুরনো ওই ফেরিটিতে 153 জনের মতো যাত্রী ছিলেন, 77 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বালুচ নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ও অসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনেছেন। সুরাব এলাকার সাম্প্রতিক বিমান হামলার ভিডিও ফুটেজ বেলুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামরিক আগ্রাসনের প্রমাণ বলে তার দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগানে 39 বছর বয়সী এক বন্দুকবাজের গুলিতে 6 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে। পুলিশ জানিয়েছে মিসৌকি কাউন্টির বিভিন্ন জায়গায় 16 বছর বয়সী এক কিশোর ও 4 প্রাপ্তবয়স্ক নিহত হন। গুরুতর আহত 13 বছর বয়সী এক কিশোরী প্রাণে বেঁচে গেছে, প্রশাসন ঘটনার তদন্ত করছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত 8 উইকেটে 288 রান হাতে নিয়ে আজ মাঠে নামবে। দিনের খেলা শেষ হওয়ার সময় গতকাল দেবদত্ত পাড়িয়াল 131 ও ঋষভ পন্থ 27 রানে অপরাজিত ছিলেন। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ 2 দিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। সারা দেশে গতকাল যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রথমবারের মতো লালকেল্লায় গতকাল জাতীয় সঙ্গীত বন্দে মাতরম পরিবেশন করা হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দেশের কোটি কোটি নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সব রকম প্রচেষ্টা করেছেন। এর ফলে 25 কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। ভারত এখন বিশ্বের একটি প্রধান এবং দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হওয়ার বড় লক্ষ্য নির্ধারণ করেছে। স্বাধীনতা দিবসের ভাষণে দেশের যুব সমাজের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ তরুণীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে আরো সুযোগ করে দিতে এই উদ্যোগ বলে জানান তিনি।
1: ভারত কা সবসে বড়া লাভার্থী ভি मेरे देश का युवा है और इसलिए हमें विकसित भारत के लक्ष्य को युवाओं के साथ जोड़ करके आगे बढ़ाना है। युवाओं हमारी सर्वोच्च प्राथमिकता के साथ हमें आगे बढ़ना है। पिछले 10-12 साल में उस दिशा में बहुत कुछ हुआ है। स्टार्टअप इंडिया अभियान आज पूरे देश में 2.5 लाख से ज्यादा रजिस्टर्ड स्टार्टअप बन गए। देश के नौजवान खुद तो काम कर रहे हैं, अनेकों को रोजगार दे रहे हैं।
0: শ্রী মোদী আরও বলেন, সরকার আগামীতে একটি প্রাণবন্ত নাগরিক সুরক্ষা বা সিভিল ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলবে। সারা দেশের সঙ্গে গতকাল রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন ও বিভিন্ন বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে প্রথমবারের মতো পুলিশ ব্যান্ডে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। আসাম রাইফেলস ময়দানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ দিনটি আমাদের আত্মনির্ভরশীল ও বিকশিত ভারত গড়ার সংকল্পের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি

0: হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে দেশ এক নতুন আশা আকাঙ্ক্ষার ভারত হিসাবে এগিয়ে চলছে।
1: রাজ্য সরকার ত্রিপুরার প্রায় 40 লক্ষ মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মাত্র 6 বছরের মধ্যে আমরা রাজ্যের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে ই অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
0: দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলায় মহাত্মা গান্ধীর মূর্তিতে, গান্ধী বেদিতে এবং অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনায় বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এডিসি উদ্যোগে গতকাল স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় খুমলুঙ্গে খুমপুই একাডেমি স্কুল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। আগরতলা এমবিবি বিশ্ববিদ্যালয়ে গতকাল যথাযোগ্য মর্যাদা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর সুমন্ত চক্রবর্তী, পরীক্ষা নিয়ামক রুনুধর সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সর্বদা ইতিবাচক ও সহায়ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে লিফট পরিষেবার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বাধীন পরিবেশে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সংবাদ মাধ্যম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দেসহ অন্যান্য। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককটুমা পড়ব করিশ্মা জমাতিয়া হাকুতর গনাঙ্গি বরমলি উইটাই খাতুং খাসাকে মিয়া ভারতনি ফিল চার্চি ইয়মশাল পালাইজাখা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী দিল্লিনি লালকেলাও ইয়মশাল পালাইমা মেইল মানজাখা আর বুমানজাকমানী উল লালকেলাও পুলিয়া রাষ্ট্রনি রোজাবমুং বন্দে মাত্রম রোজাবজাখা ককনারুনা থাঙ্গাই মন্ত্রী বক্রব সাকা ঝাল কিসা সাকাং হাকুটনি হাস্তে কিসা সক কিরমা সিনসা তৈ দরমা তাই হা কুয়াকজাকমাবাই নুখুং কবাংমা দেরা জাকবাইখা মন্ত্রী বক্রব দেরা জাকবাইনাই নুখুং রোনো খা মেথবি সাকা হাকুটনি লুকুরক বরমনি লগি দঙ্গ ভারত 2047 বিসি বিশিঙ্গ কাইসা হামক্রাই গনাং রাষ্ট্র অংনানি নাহার মুঙ্গ দঙ্গ হনৈব খুরসাকা শিকলা হদান মাগনানো অনলাইন কুচিং রানানি সাকলাই মুরেখা মন্ত্রী বক্রক তাই বাতাইমা হাই আমজক মুরগ রংকুচুগ আমজক মুঙ্গ তিয়ার অংনানি শেয়াপ্রি মানিও ইয়াপ্রি নাহার জাকা না হনে সাকলাইখা
1: বিকশিত ভারত কা সবসে বড়া লাভার্থী ভি মেরে দেশ কা যুবা হ্যায় আর ইসলিয়ে হমে বিকশিত ভারত কে লক্ষ্য কো যুবাওঁ কে সাথ জোড় করকে আগে বড়ানা হ্যায় যুবাও হামারি সর্বোচ্চ প্রাথমিকতা কে সাথ হমে আগে বড়না হ্যায় পিছলে 10-12 সাল মে উস দিশা মে বহুত কুছ হুয়া হ্যায় স্টার্টআপ ইন্ডিয়া অভিযান আজ পুরে দেশ মে 2.5 লাখ সে জ্যাদা রেজিস্টার স্টার্টআপ বন গয়ে দেশ কে নওজওয়ান খুদ তো কাম কর রহে হ্যায় অনেকো কো রোজগার দে রহে হ্যায়
0: বতই বসাকা হাপাং বুসকাং সালগ সিভিল ডিফেন্স সংসাই দিশাওয়ানো হাক্তর বৈবাকসা মিয়া হাস্তে বো খাতুং খাজাকে ভারতনি ফিল চার্চি ইয়মশাল পালাইজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ইয়মানী সালো আগরতলানী আসাম রাইফ

0: Pantro has ten panda cotor melo boson banatisakate zutazza bahini kutskawaz berai neka. Yokmashalo Kongar Tani Montri Okrashaka O Shalzini Sakbai Tangtai Bikosito Barot Sonsaiti Samani Mari. Montri Bokrop Norendra Mudini Naikol Mungo Lai Tangzak Bisitzini Yo Haktoni Kabangma Hankrayanka Montri Okra Tebushaka Montri Bokropni Sapka Sad Sapka Biswas Sapka Prayas O Koktayu Nahari Haktor Katal Kaisa Sirimungo Buskangai Tongo Griza Lukurok Hugba Klainai Buri Rok Tai Sikla Hodani Hankrayo Haktoni Logi Hastiobo Zuda Zuda Tang Mukhtangi Tongo, Haste Habang Tongo Shong Tongai Lukuroni Bagi Beba Paising Te Sep Sap Hamkrai Sam Tangi Tongo.
1: Rajya Sarkar Tripurar Pray 40 Lokko Manusher Jonno Orthonoitik Sujog Srishti Ebong Tader Jibon Jatrar Monunnoyone Bishesh Gurutto Arop Koreche. Matro 6 Bochorer Moddhe Amra Rajyer GDP Digun Korte Sokkom Hoyechi. Eki Shonge বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে ই অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
0: Titi edisini saktharma bai miya yokma shalni panda kotor khlaijakha khumlungni khumpe academy ring noklao aro bosongni banatisaka edisini samujari phang okra runiel deborma aro manjakha agini samujari phang okra purna chandra jamatia agini mla rajeshwar deborma nokhoboi samujari phang adongro Montri Okra Professor Dr. Manik Shah Saka haste hapang koktuma thumnai te koktuma chapnai rongni phaising kahamwan sumung tai Chuba Munklai Tongo, Mia Agortura Press Club, Ni Leaf Fiori Pru Bosaka Yogzak Tongkoni Bisinti, Kubu Koktuma, Tongkosung Lukurona Pirsatani, Yakbara Shamutangi Tongo Koktuma Tumbedek, Panda Manzaka Agortura Press Club, Ni Tangfang, Pranav Sarkar, Secretary Romakanto De Akosong. Frung Hamkrai Naikuni Satarma by O Agostani, Cizar Salo, Koila Shohani Sharkari, ITIO, Shebungi Banik. সংসাজাকান ফুং দামসিসা নিশিমে শারিক দামব্রেজরা ও বানিক তঙ্গান অব জুদা জুদা হাফাইয়া তাংনক রংনি বুকচা আসুক থাইও বরক সিতক জাকান মুচুং নাইতে চুকজাক লুকরং বানিক গ মানজনা নিবাগে নাইকংনি বিখাক্তি কবক জাকা নপার্তিবার বেদেক নি বিখাক্তি সিকাংবারিয়া কক মুগো সাজাকা তিনি নখা চুমি গবাং খুব তঙ্গান হাস্তে গ্রাঙ্গি পিসা পিরিং আমচাইও ফেরাং কগুই কিসামিসা ওয়াতি ফাইমান তিনি আইচুকো আগরতলানি খামানি তুমারি তঙ্কা নৈচিবা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস তিনি সারনি সাকানি তুমারি তঙ্গান থামসিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি কক বড় বৈ কক তোমা পরিমু তাবু নিবাগি অরণ পাইখা উলনি কক বড় কক তোমা আওয়াইঙ্গান তিনি সানজা দামসিনি তামুই সতি ব্রিজি ভাব
2: আকাশবাণী বিরুনিয়া এখন গীতালিতে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস

0: আকাশবাণী বিলোনিয়া। এখন যা দেখলাম এ জীবনে, এতে শুনবেন অবসরপ্রাপ্ত শিক্ষক অমল বৈদ্যের কিছু কথা।
1: আমি শ্রী অমলচন্দ্র বৈদ্য,
2: অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার জন্ম সেই 1958। আমরা একটা দরিদ্র পরিবারের সন্তান, 7 ভাই বোনের সন্তান, বিশাল পরিবার। কিন্তু অত বড় পরিবার হওয়া সত্ত্বেও আমাদের শৈশব ছিল একেবারে মধুর, কষ্টের মধ্যে দিন কেটেছে ঠিক আছে, দারিদ্রতা ছিল আমাদের নিত্য সঙ্গী, এরপরও ভালো কাটিয়েছি। কিন্তু আজকের দিনের যে অবস্থাটা তার সঙ্গে যদি আমরা তুলনা করি, আমরা তখন অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম। যেহেতু আমরা যুগসন্ধি করে এসেছি, সেহেতু আমাদের অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা আর এখন ভিন্ন রকম। আমাদের সময়ে ছিল বন্ধুত্ব, ছিল সুসম্পর্ক, সুভ্রাতৃত্ববোধ, সুপ্রতিবেশী সুলভ মানসিকতা। বিশেষত নববর্ষের দিন বা সে নবান্নর দিনগুলিতে এক বাড়িতে সঙ্গে আরেক বাড়ির যে সুসম্পর্ক, আসা যাওয়া, খাওয়া দাওয়া করা, সেই দিনগুলি এখন অতীত। এখন সেগুলি আর পাওয়া যায় না। এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, একটিমাত্র সন্তান, তাদের জীবনযাত্রা একেবারে সংক্ষিপ্ত, এর মধ্যেই বর্ণের মধ্যে আবদ্ধ। মাতা পিতা তাদেরকে কেন্দ্র করে অনেক স্বপ্ন দেখেন। আমাদের সময় এই সমস্ত স্বপ্ন দেখার বিষয় ছিল না। আমরা যার যার খুশি মতোই খেলাধুলা করতাম, মাঠে যেতাম, বিশেষত সুগম মরশুমে মাঠে ময়দানে খেলতাম। যখন গ্রীষ্মের ছুটি হতো তখন সে আম বাগানে বাগানে ঘোরা, কি আনন্দের দিন, কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর একটা বিষয় আমাকে বলতে হয়, আমাদের সেই গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সময় আমরা দেখেছি, আমাদের বয়স তখন 7-8 বৎসর, আমরা দেখতাম গ্রামের প্রধান নির্বাচিত হবে, সেখানে হাত তোলা ভোট, সকালে ভোট হয়েছে, বিকালবেলায় মানুষের মধ্যে কী হয়, আবার সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আজকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেখছি একটা ভোট মানে সে মারকাট অবস্থা, যেন মানুষ মানুষের শত্রুতা। আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে আমরা যেন আবার

0: সেই শুভ্রাতৃত্বের দিনগুলি ফিরিয়ে আনি, আমরা যেন আবার মিলেমিশে থাকি। সকলের কাছে এটা আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি নমস্কার ও শ্রদ্ধা রইল।
1: যা দেখলাম এ জীবনে শুনলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অমল বৈদ্যের কিছু কথা আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন বাংলা দৈনিক জ্ঞান, শিল্পী আশা ভোসলে।

শুনলেন বাংলাধ্বনি গান, শিল্পী ছিলেন আশা ভোসলে, আকাশবাণী বিলুনিয়া। এখন পদ্মাপুরাণে শুনুন মনসা মঙ্গলের গান। বিষয় শনকা কর্তৃক বিপুলার পরিচয় জিজ্ঞাসা ও প্রথম কপট পরিচয়, পরে প্রকৃত পরিচয় প্রদান। পরিবেশনায় গৌরীনাথ দাস ও তার দল।

0: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রেনেড এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডি হাউস শান্তির বাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: রয়েছে, দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স। এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়ি তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে। কি ভাবছেন আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পদাবরণে শুনলেন মনসা মঙ্গলের গান। বিষয় ছিল শনকাগোত্রিক বিপুলার পরিচয় জিজ্ঞাসা ও প্রথম কপট পরিচয়, পরে প্রকৃত পরিচয় প্রদান। পরিবেশনায় ছিলেন গৌরীনাথ দাস ও তার দল।

অনুষ্ঠানে এবারের গানটি শোনানো হবে আশা ভোসলে এবং কুমার শানুর কণ্ঠে সালামি ছবি থেকে।

গান গানে অনুষ্ঠানে এবার শুনবেন মহড়া ছবি থেকে এখানে গান, শিল্পী উদিত নারায়ণ এবং সাধনা সরগম।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারের গানটি শোনানো হবে মাশুকা ছবি থেকে, শিল্পী অলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়।

অনুষ্ঠানে এবার শোনানো হবে দিল তো পাগল হে ছবির এখানে গান। গানের শিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত হে নারায়ণ।

অনুষ্ঠানে এবার শুনবেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুন্না ভাই ছবি থেকে এই গানটি।

গানে গানে অনুষ্ঠানে এবার শুনুন অলকে অ্যাগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে লক্ষ্য ছবি থেকে এই গানটি।

শ্রোতাবদুরা, গান গান অনুষ্ঠানে সব শেষ গানটি শোনানো হচ্ছে দিল ছবি থেকে অনুরাধা।

শ্রোতা বন্ধুরা, এটি সঙ্গে শেষ হলো আজকের গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী বিলোনিয়া। এখন অনুষ্ঠান সুরভি, এতে শুনবেন বাংলা আধুনিক গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলাধুনিক গান আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং এরপর আগরতলা কেন্দ্রের FM উজ্জয়ন্তীর অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হবে।

个不得不分过度别的来个不忙的压根儿不来个不到上麦克压根儿来个不得你看不来下不能去的呢。

对我拍了脸，老婆就走，老婆就走，当我把三个人口打过来，把三个我俺们我对了拍个些不。

په دې کې اوزرو تاکو سچیندرا د برما بایره سبزګر سمونو خناله یې

在这路我能把三个太阳过三个人阿叔不行从来哪里还是来买的吧不行从来哪里当口靠我母亲

জাদু নাই না জাদু পথ চুড়ু মনি সুজলে ফিকুর বসমতি খাজা করু নামনা তিন খা

家姐你肯来拜门你要不拉啥的人来你你来呀妈拜呀你呀妈妈我也的不过也的东来拜门你

만식내다섞다아까보였다나보얼양보